সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি শনিবার 1433 ভাস্করাব্দর বহাগ মাহর আজি 25 দিন, 2026 খ্রিস্টাব্দর মে মাহর 9 তারিখ। পঞ্জিকার পরা পুয়া তথ্য অনুসরি আজি কৃষ্ণপক্ষর সপ্তমী তিথি। আজি সূর্যোদয় হয়েছিল পুয়া 4:44:34 আর আজি সূর্যাস্তর সময় সন্ধ্যা 5:52:30।

0: রবীন্দ্রনাথ ঠাকুরে কৈছিল, নিরক্ষরতা মানেই জ্ঞানবিহীনতা নহয়। প্রিয় শ্রোতা, আজি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উপজা দিন। তেখেতৰ অতুলনীয় কর্মরাজি, আদর্শ, জীবনের বিভিন্ন দিকের তেখেতৰ অসম ভ্রমণের বিষয়ে উল্লেখ করে আজি আমার সঙ্গে এয়া কটন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক তথা বাংলা সাহিত্য সভার রাজ্যিক সাধারণ সম্পাদক ডক্টর প্রশান্ত চক্রবর্তী।
1: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনক আমি রবীন্দ্র জয়ন্তী বলে পালন করে আসছো। আমি জানো তেখেত কেবল বঙ্গর নহয়, কেবল ভারতবর্ষর নহয়, সমগ্র বিশ্বরে মানব জাতির, মানব সভ্যতার এজনী অগ্রণী পুরুষ। কবিগুরুর জীবনের মহান বাণী, আদর্শ, সৃষ্টিরাজির মাজেরে মানব জাতির কল্যাণের পথ অন্বেষণ করেছে। আমি জানো যে কবিগুরু রবীন্দ্রনাথের সঙ্গে একটি সম্পর্ক আসলে অত্যন্ত নিবিড়, আর পরিয়ালের সূত্রে, বিবাহর সূত্রে ঠাকুর পরিয়ালের সম্পর্ক আসলে। কবিগুরুয়ে তিনবার ভ্রমণলৈ আহিছিলে, অভিভক্ত রাজধানী শিলংত আসলে আর গুহাটিত আসলে। আমি জানো যে 1919 চনত, 1923 চনত আর 1927 চনত তেখেত ভ্রমণলৈ আহিছিলে, আর তেখেতক ভ্রমণলৈ আমন্ত্রণ জনাইছিলে স্বনামধন্য ইতিহাসবিদ, কটন কলেজের তেতিয়ার বিখ্যাত পণ্ডিত ডক্টর সূর্যকুমার ভূঞাই। সূর্যকুমার ভূঞার আমন্ত্রণ ক্রমে তেখেতে আমিনগাঁও স্টেশনত নামিছিলে। তাতে ব্রহ্মপুত্র পার হয়ে পাণ্ডু ঘাটেরে আহি তেখেতে পানবজারত প্রথম রাতি কটাইছিলে জাহাজের কেবিনত, আর তারপর তেখেতে পুনে পুনে শিলংলৈ গৈছিলে। সেয়া আসলে 1919 চনের কথা। শিলংর পর উভতি আহতে তেখেতে কটন কলেজের বর্তমান যে নলিনীবালা দেবী হোস্টেলের সুপারর ঘর আসলে সেটা ভাঙি পেলা হল। সেই ঘরখনতে তেখেতে রাত্রি যাপন করেছিলেন, আর এই ঘরখন আসলে জিয়ে বলুয়ার হাউলি বলে খ্যাত। আমি জানো দীঘলী পুখুরীপুর পূব পারত আসলে সেই হাউলি। জ্ঞানদাসীরাম বড়ুয়া কবিগুরু রবীন্দ্রনাথের পরিয়ালের তেখেতর বিয়া হয়েছিল, কবিগুরুর সম্পর্কিত নাতিনীয়েকর তেখেতর বিয়া হয়েছিল, আর সেইটো পরিয়ালরে উত্তরাধিকার বহন করে আছে অভিনেত্রী শর্মিলা ঠাকুরে। আমি জানো যে তিনদিন রবীন্দ্রনাথ গুহাটি সফরত আসলে, আর কটনিয়ান সকলে বিশেষ কটনের তেতিয়ার ছাত্র আর কটনের অধ্যাপক সকলে তেখেতক সম্বর্ধনা দিছিলে। কিন্তু ঠিক তার আগতে তেখেতে জানিয়াল ওয়ালাবাগর হত্যাকাণ্ডর কারণে নিজের ইংরেজ প্রদত্ত নাইটহুড উপাধি তেখেতে ত্যাগ করেছিল। সেখানে তেখেতে সরকারি কলেজ হিসাবে কটন কলেজের চৌহদর ভিতর কোনো অনুষ্ঠান করা নাছিলে। তেখেতক সম্বর্ধনা দিয়া হয়েছিল বর্তমান নবীন বরদলৈ হল, হ্যান্ডিক্রাফ্ট কলেজের যেহেতু কার্জন হল লাইব্রেরি আসলে, কার্জন হল লাইব্রেরি টু দ্বিতীয় কার্জন হল লাইব্রেরি তাতে, আর রবীন্দ্রনাথে তাতে নিজে স্বকণ্ঠত সঙ্গীত পরিবেশন করেছিল। আর প্রতিদিনেই অসমীয়া সমাজের সমগ্র সমকালীন বিখ্যাত মানুষ সকলে, ব্যক্তি সকলে তেখেত দর্শন করবলৈ গৈছিলে। হেমকোষর পাত লুটিয়াই চাইছিলে স্বয়ং রবীন্দ্রনাথে, আর তেখেতে কৈছিলে যে অসমীয়া গদ্য বাংলা গদ্যতকে বহুত পুরনি। এই কথাবিলাক তেখেতে লিখিত আকারে হেমচন্দ্র গোস্বামীলৈ লিখি পঠিয়াইছিলে। এইখিনি সংযোগের অতিরিক্ত আমি আরো একটি সংযোগের কথা জানো যে সাহিত্যরথী রসরাজ লক্ষ্মীনাথ বেজবরুয়ার রবীন্দ্রনাথের ভতিদী প্রজ্ঞা সুন্দরী বিয়া হয়েছিল। সেই বিবাহিক সূত্রে লক্ষ্মীনাথের রবীন্দ্রনাথের সম্পর্ক হয়েছিল। লক্ষ্মীনাথের রবীন্দ্রনাথের যে সম্পর্ক সেটা লক্ষ্মীনাথ বেজবরুয়ার প্রয়াণের পিছত রবীন্দ্রনাথে গীত উল্লেখ করেছিল যে লক্ষ্মীনাথের প্রয়াণে একটা ডর ক্ষতি করে গেল ভারতীয় সাহিত্য। আমি জানো রবীন্দ্রনাথ ঠাকুর কেবল নাট্যকার, কেবল গীতিকার, কেবল কবি, কেবল সাহিত্যিক নাছিলে। তেখেতে ব্যাংক প্রতিষ্ঠা করেছিল।

হৃদয় নির্বাক আজ হন্য নিরুপায়, হত্যার আকাশ জুড়ি হেমন্তর নান নিরবতা, শোকপানি টোকে মাথু এটি।

রামধেনুর পাতর সার্থক কবি প্রবীণা শইকীয়া। পরবর্তী কালত এইগৰাকী কবিয়ে অরুণিমা সভাপণ্ডিত, দিবাস্বপ্ন, বৃহন্নলা, মই এটি শঙ্খ হব খোজোর দরে কবিতা লিখি এখন সুকীয়া আসন দখল করিব পাৰিছে। রামধেনুর কালতেই প্রবীণা শইকীয়াই লিখিছিল এটি দুটি আশাৰ চুম্বন, চারিকুড়ি শ্রাবণৰ মেঘ, মৃত্যুঞ্জয়, বিভ্রম আদি একো একোটা উৎকৃষ্টমানৰ কবিতা।

পোহর আছে, কেবল পোহর, ওম নাই আন্ধারর, জীবনর মাতৃর গর্ভর, সঙ্গে মোর যাও বোলা, ঘুরি যাও স্বর্ণাভ রোদর আভা, এতিয়া প্রখর হল ব্যস্ত জনপদ, জনকীর্ণ পথ।

0: হয় এন্ধারার রজা এন্ধারে লাগে মজা
1: যাজা রজা খা গজা পাবি মজা
0: মই জ্যোতি করি দেউ নষ্ট ভাল মন ভাল কাম দেখি পাও কষ্ট সুন্দর কুয়ার আর রূপর কুঁয়ারির মিলন নহয় মোর পছন্দ দুইটাকে কাটি কুটি করে দিম লন্ড ভন্ড
2: খবর খবর খবর
0: কোলা কোলা বজারত এনহার দিও অনবরত এনহার যোগান ধরে যাও তার বাবে কিছু কমিশন পাও দে যুদ্ধ
2: খবরদার
0: খবরদার
2: খবরদার

নির্বাচিত প্রতিনিধি সকল আহিব, বুথ কমিটির সভাপতি সকলের পর আরম্ভ করে সর্বস্তরের কার্যকর্তা আহিব, সমর্থক উভাকাঙ্ক্ষীও স্বতঃস্ফূর্তভাবে আহিব। সেই ঐতিহাসিক ক্ষণটো কিদরে আমি উদযাপন করিম, সেই গোটেই বিষয়বিলাকও আজি আমার বৈঠকত আলোচনা করছো। আর 10 তারিখে রাতেপা 9 বজাত বিজেপি বিধায়িনী দলের সভা আর 10 বজাত NDA বিধায়িনী দলের সভা আমি গুহীত আয়োজন করছো। ইতিমধ্যে কাইলৈ আমার কেন্দ্রীয় পর্যবেক্ষক ভারত সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ডাঙরিয়া আর হারিয়ানার মাননীয় মুখ্যমন্ত্রী নায়ব সিং সৈনী ডাঙরিয়া কাইলৈ দুপুরিয়ায় আমার অসমত আহি উপস্থিত হব আর তেখেতসকলের উপস্থিতিতেই এই বিধায়িনী দলের সভা অনুষ্ঠিত হব। আর 12 তারিখে

0: আসলে এনে ধরনের বরগীত এটা শুনার পাছত বা এই ধরনের বৈষ্ণব যেসব সঙ্গীত সেই সমূহ শুনার পাছত নিশ্চিতভাবে তার প্রতিক্রিয়াটো খুব মিঠাই হয় আর তাক নতুনকৈ কোৱার কোনো প্রয়োজনীয়তা নাই ভাবো। এতিয়া কথাটো হল, মই তোমার পৰা জানিব বিচাৰিছো যে একাডেমিক দিশটো শৈক্ষিকভাবেও তুমি আগবাঢ়ি গৈ আছা, আর মই শ্রোতাসকলক জনাই ভাল পাম যে সদ্যঘোষিত যে চূড়ান্ত বর্ষর পরীক্ষা, সেই পরীক্ষাত হায়ার সেকেন্ডারি চূড়ান্ত বর্ষর পরীক্ষাত ডিপ্লে খুব সুখ্যাতিরে উত্তীর্ণ হয়েছে, অকনমান শ্রোতাসকলক কই দিয়া সেই বিষয়ে।
1: হয়, মই বিজ্ঞান শাখাত আছিল, বিজ্ঞান শাখাত আমার কলিয়াবর কৈদল স্থিত শিশু বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পৰা বিজ্ঞান শাখাত মই প্রথম বিভাগত এটাত লেটার সহ নম্বর লাভ করেছো।
0: এটা কথাটো হল যে এফালে শৈক্ষিক দিকটো আর এফালে গানের কাম কাজখিনি দুইটা একেলগে সম্ভালি নিব লাগিব, সেটা দায়িত্ব কেনে ধরনের সম্ভালি নিয়া হয় অকনমান সে বিষয়ে কোৱা।
1: বর্তমান মই এই বছরে হাই সেকেন্ডারি দিয়া বছরে মই এবছর বরগীতর বিশারদ দিছো, এবছর মোৰ বিশারদ শেষ হৈছে। বরগীতর বিশারদ কৰি মই ভাবো এতিয়ার যিসমূহ এতিয়া বরগীত অথবা আন কিছু ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে হোক বা অন্য কিছু দিকতে হোক, সেই দিকটোত কিন্তু পঢ়ার ক্ষেত্রত এই দিকটোৱে একো ক্ষতি নকৰে বুলি মই ভাবো। কারণ এই দিকটোৱে আপোনাক আৰু এখন খোলা হোৱাতে সহায় কৰে, আপুনি যাতে আৰু অকণমান মানুহৰ প্ৰতি অকণ আশাটো বাহক, মানুহৰ প্ৰতি সংস্পৰ্শটো বাহক, এই গীতৰ ধাৰাটোৱে বা নৃত্যৰ ধাৰাটোৱে বা এই সমগ্ৰ সাংস্কৃতিক ধাৰাটোৱে মানুহৰ লগত সংস্পৰ্শ আৰু মানুহক এটা মানুহ হ'বলৈ শিকায়। অৰ্থাৎ প্ৰতিগৰাকী মানুহক নিজৰ এই সংস্কৃতিটোৱে আমাৰ, অৰ্থাৎ বৈষ্ণৱী সংস্কৃতি অৰ্থাৎ আমাৰ শংকৰী সংস্কৃতিটোৱে আমাক এটা নিজৰ এটা সাত্বিক ভাৱটো আৰু
0: সাত্বিক ভাৱটো গঢ়াই তোলাৰ উপৰিও মানুহক পৰিশীলিত হবলৈ যিখিনি ইয়াৰ ভাৱধাৰা, যিখিনি দৰ্শন গুৰুজনাৰ, সেই দৰ্শনখিনিয়ে মানুহক শোৱাৰ পৰা উঠাৰ পৰা ৰাতি শোৱালৈকে মানুহৰ ধৰণ কৰণ, মানুহৰ সৈতে কথা পতা, মানুহক সাক্ষাৎ কৰা বা কেনেধৰণে আমি কামখিনিত কামত নিজকে নিয়োগ কৰিব পাৰিছোঁ তাৰ

কর্ডম লাকে আকাশপানি গুহাটি মহাবাহু বীরটার জিঠা বীরটা পড়িয়া বাংলি মরণ সিংফার ওয়েস্ট বেঙ্গল সিনিয়র বিজেপি লিডার শ্রীভেন্দু অধিকারী পেনি স্টেট চিফ মিনিস্টার আর পো ফান সেমে ডেংল কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড আলং বাংসো সেমে কে ডেঙা মায়ালং প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি হোম মিনিস্টার অমিত শাহ রাইকম মিনিস্টার রাজনাথ সিং লাপেন বিজেপি অংডং সিনিয়র লিডার লাপেন বিজেপি কেচারি স্টেট ইংকয় চিফ মিনিস্টার

0: চিকিৎসা মহাবিদ্যালয় আৰু হাস্পতালত অৱহেলাৰ বাবে নৱজাতকৰ মৃত্যু হোৱা বুলি উঠা অভিযোগত তদন্ত নতুনকৈ আৰম্ভ কৰা হৈছে। লখিমপুৰ জিলাৰ ঢকুৱাখানাৰ মহঘুলি চাপৰিত অনুষ্ঠিত ঐতিহাসিক ফাট বিহুৰ আজি দ্বিতীয় দিনা সুধাকণ্ঠ ডঃ ভূপেন হাজৰিকা আৰু শিল্পী জুবিন গাৰ্গৰ প্ৰতিমূৰ্তি উন্মোচন কৰা হয়। বিশ্বকবি ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰৰ জয়ন্তী আজি ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত আয়োজন কৰা হৈছে। ৰাজ্যত অহা 2 আগষ্টৰ পৰা 2টা পৰ্যায়ত লোকপিয়ল আৰম্ভ হ'ব। 17 আগষ্টৰ পৰা গণনাকাৰী বিষয়াসকলে ঘৰে ঘৰে গৈ জনগণনা কৰিব। গুৱাহাটীৰ পাঞ্জাবাৰীত অৱস্থিত শ্ৰীমন্ত শংকৰদেৱ কলাক্ষেত্ৰ সমাজৰ উদ্যোগত আজি আৰু কাইলৈ সদৌ অসম একাংক নাট প্ৰতিযোগিতাৰ আয়োজন কৰা হৈছে আৰু IPL ক্ৰিকেট প্ৰতিযোগিতাত আজি ৰাজস্থান ৰয়েলছ গুজৰাট টাইটানছৰ বিৰুদ্ধে অৱতীৰ্ণ হ'ব। এই ঘণ্টাৰ মুখ্য বাতৰি ইমানে। আমাৰ পৰৱৰ্তী বাতৰি বিয়লি 5:15।
1: লাকে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু দনমাৰলি আদুনথু লামজিৰা চুইকলংপ ৰংবং কাঠাৰ পেনকে থানপন লামজিৰা থেপিকে চচিঅ ইকনমিক আপুঠা আর জুইক সেনাং আলাংলি পেনকে থানপন লামজির
2: মনিদ আতম আনিং কেহাং আসন দপিক লানিং কেহাং কেলং জি আফানসি জক তা ক্লেম ফ্রুফরা আজাহাক আতুম নিং কেহাং আহরমুলং উনল আজাহাক আতুম কে সিতা লং উনি নিং কেহাং পেন কেলং উনা মনিদ আফাই ইং আর ও লাপেন নিং কেহাং পেন জাত জাত আহরমু কেলং দুন উন এ মনিদ আফাই কে দপিক লা আফাই দো ও আতুম আফান কে কি দুগা মুনিদ আতুম পুল লাপেন হালা আফাই কং আর আতুম আফান কে কে প্ল্যান মতে কিরি আ মুনিদ আতুম পুল লা সন মুনিদ আহাম ফাঙালং সাম্ভাগ হিনী দু লা সাম্ভাগ হিনী আ মুনিদ আতুম সি কাই তাকাচে সং কি দুগ আতুম কে প্ল্যান আফান পাতিন পো লাপেন কে প্ল্যান আতুম কি দুগ আতুম আফান লাং সেলেপ তাপ পো মাতে পিনরেম্পো আমাত মুনিত আতুম আকাই চেপাদাম বম আমাত জব তা কেরেং মি আকাই লং উন এদে কাই কি শিক্ষাক ইর চারবো সাই নিং ওইলাক আসন দুনাঙ্ক লাহাই আরন আর লু আরন লাংদাম এত লুতে কারবো আবাংকে তাঙ্কা মাহা হেল মুনিত আকাই লং লা তাঙ্কা মাহা কে কেনাং সত আমুল হেম রিত কে চো কিজুন হরমু লাপেন পেরি সন্থম আংদেং মাজক আমুনিতা দুবেগ নাইজি লংবেগ নাইজি লা আঞ্চত কালি নিং চেপারং নিং চেপাং সাম জয় কে জয় ফাং রেংমে সেন লংমে সেন চোমে সেন হাই হই আহরমু হরতার দোয়ান লাপেন আদর কে সো আহরমু আন্তা মুনিত আকাই আলং কেনাঙ্গি আসন দপিকলা লাহাই দোয়ান আহরমু কেলংজি আফান তাঙ্কা মাহা দুবেগ নাইজি তাঁতে লা তাঙ্কা পয়সা নাটপেন লো কেলং পো লাকি কি জয় কে আলাম কালি জয় কে কালি দেত সিতা মুনিত আতুম তাঙ্কা মাহা লং কে লং উন লাপেন লং বং সিতা কায় দা দর দি পিয়া পড়ল লাহাই আলাম লে পিনি আসাপ সুচে থান সিনা কেচেং সি কে নালি মেথাং আফান চিচিনি পাকা নাঙ্গি খাই আহাম ভাং আলং রেংদক রেংনি পেন কে দো কে থাক দুঞ্জি পুলতি লাপেন তাঙ্কা মাহা আহিন তা দর চিত পেন লং নাঙ্গি পুলতে আফ্রাং এমে থাং আফান চি চিনি পামে নাঙ্গি নাহলি পিয়ামুনিত পি পি লোকে থে পি কে ক্লেমসি নিংকে হাং কো আন আহিখা মুনিত ল কো পি আহিখা সি কেচারলি নাহলি নিং সেদেং ও মা কালি হাজাত আকাম তা নাহলি মেথাং সি কাবর ইমা মাতে বাং আফান কাচি কি সি মাথা ইমা লাহাই হই মেথাং আটা দূর চিচিনি এড নাঙ্গি লাপেনসি নাংলি হাজাত আকাম সিতা কাইকাং থিমাফান কে ক্লেমপাং চেং নাঙ্গি বাং আলং থেকদুনলক আলিং হা এসন্তা ক্লেম হা এসন্তা নিংহাংদুন তাপ লুতে তাঙ্কা মাহালং উনি ইনিং থির ক্লংপেন কপিমা কে ক্লেম থেক আসন চংবাই পামেসি ক্লেম নাঙ্গি লা এসন আকাম কে ক্লেমপেন আলি পদো ওয়েগজি পু আলাম যা সেমেত পেন বর ইনাঙ্গি আনলতে নং নাম তা দুপো আলে তা দুপো তাঙ্কা মাহা নাঙ্গি পু আলামকে জগ তা চিনি সিতা কেলং দুন থেক আনা তাঙ্কা মাহা কে খাঙ্গি মাতে কা পাকাম জি আফান মাথা দামলুমা একাই কি দিংপি জয় কে জয় ফাংপেন।

me thak me ji puloti tanka nang we gi tanka kelong uji kelong u eji ke me thang kam ke klem thek thek thea pu thaksi doji hala bangsu ja kong horang ta nang gi lapen buddhi mate kamatha pang chingta thek nang gi ja kong lapen buddhi pachara pet pen kam pachun thek bang lote ale long unji akaya mata unuti mate chanbar unji কোপাই লেদুতে লং জি অকে থে পু এ সংসারলাম থেদু বনসিতা কোপাই আফান চংহং দিং চটকে থাং আলে কে লং জি পুথেক থে আথেমা আপর কে জক আফান্তা ইংহং হে ইমেথাং আর্তা আমাতা বার বমজি দাম বমজি লাসি নালি কে ক্লেম জিয়া কাম প্রাপজিন পেন কে ক্লেম কপচুন জি সি কে মে নাইলো কোপাই আফান চংহং লোর লেসি ইরি হংনি আফান সি জির পোচ বিপা মেনাঙ্গি কেলং থেক আনা তঙ্কা মহা কাছে খাং থেক জি আওয়ার সাইকে কাবিরতি হলো নন আদিন কে আসাপ সো চেরক তকপেন লাংদুলুতে তঙ্কা কাবিরতি জি আসন আসন আওয়ার সাই দু লাভাং সো আওয়ার সাই এন্দুন থেক নাঙ্গি পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট ব্যাঙ্ক আলং জাত জাদা অ্যাকাউন্ট লাপেন কেমিসেন তঙ্কা কাবির টিয়া ওয়ারসাই এলআইসি আই তা এসনলো লাহাই তঙ্কা সেভিং ওয়ারসাই আলং আনু তিন কার বিয়া তুমতা চেরাম ফিদুন থেকতে কায় কং থিম কাছে পাদু কে ক্লেমপেন কে লং তঙ্কা মহা কে খাং থেক জি লাপেন কার বি হেমতুন দো আন মো এফ্রাঙা কে জয়ওয়ান দো জি লাপেন আতিরি আতঙ্কা কাপাকাম জি পুলোতি বেহা বেপার মতে বিজনেস সকাম কে ক্লেম আপারা থাং তোয়ার তাহলো ইসি আখাই আহম ফাংপেন চানাঙ্গি বারনাঙ্গি পুলোতে কেনাম পারতেন লাপেন কাচোজর পারতেন মতে বিজনেস আনাত পাং নদুন বেগ নাঙ্গি কার্বি আতঙ্কা ইসি আখাই পুসি কাচিপু খাই কং থিম পুলোতে লা বিজনেস জাহিন পেনতা চেপাদর উনাঙ্গি সিতা নিংদুক আলাম কার্বিয়াতুম লাবং সোয়াহীন মতে বিজনেস কাম কে ক্লেম বাং আবে পিন পুলে পুকক সিতামি লাগে ইলি কার্বিয়াতুম কেলেট বিনং আসন মান থাংলু লাদাখ নর্থ ইস্ট আদাং আংবং কেদো আখাই সুয়াতুম আন্তা চোমাং জয়ন্তিয়া সিনতেং নাকা মিজু মণিপুরী ভুটিয়া গারো আতুম আনকে বিজনেস আসাইতা কে ক্লেম পন হাকো পির থেকং দুঃখ আহুত পে নামাদলু হাকো হা ই লং ওয়াইসং জেকসাই আকাই আহুত পেন্তা বাং বাং আখাই চুমাং সিনতিং জয়ন্তিয়া গারু আতুম আলং সি হাচাত আহর মুতা কাচুনাম দুন আং সে ইলি কার্বি আতুম কি লাবাং সো বিজনেস মতে বেহা বেপার আহিন আসাপ্তা কার্বি আখাই কি কামাথা দুন দে দেট আজক নুন পুতা থিরক্লং পেন কেদু কেথাক থেক থে দেট আসন সি দোলা মেথাং আখাই মেথাং কে দোয়ালং রি কচে রাই কম থিপ জি পুলোতে দো আন বিজনেস হিন কে ক্লেমপেন সি খাই আফান যা পন্নাঙ্গি রাই পন্নাঙ্গি সো আর লো আতুম আফান হর পাদাং মারে হর পাজর মারে চটকে বিজনেস কালি হর কে জরতা বিজনেস মানজি সিতা সরকার পেন লাইসেন্স এন পামেরা লা কার্বি আংলং টাউন দো আন আলং আরন পেন আদুকান পাদু থেকতে আতিরি আতঙ্কা পাকাম উনাবার সাই দু ইজি সিতা লাকে কাংরি আহরমু পিনাক লাবাংস আহরমু আফান মাথা দাম চেত পেন চেংরাই থেক নাঙ্গি কার্বি আংলংকে নন বিজনেস আওয়ার সাই দু পিকলাং বাং বাং আখাই আমনু পলিমান দেখল কার্বি আতুম আরি দেং তাঙ্কা মাহা কাবে দেতকে লাহেল বাং বাং আফান সি তাঙ্কা কেলং আওয়ার সাই দু আন পেক থু এ এ মেথাং আবাং কে কে নাম আবাং কাস্টমার সি মান্থু এ কার বিয়া রং কার বিয়া হেমতুন আন লাংদাম লোতে ইং নেক তামে মে থেরাক তামে মে আ হেমতুন তিনটা বথুম বোকাক বি ফাক চাইনং চেলং লাপেন বো কেমে আন তা পাংরেং বন সে তা লাহাই নং পি নং লো কাচো জর পেন তাঙ্কা মাহা কাপাং কাপাবাং জি আফান মাথা দাম পামে মেলা হিথি বজার আলং জরদুনসি তাঙ্কা পয়সা কেলং জি আফান আবে পিন হালাতা পাংরেং হুলাতা পাংরেং আমার এসন বাক্তা আলে পাবে দে লাহাই চিথু হালা পেন কাপাংরেং আপি আনতা চুংক্রেং মারজেং লাং পামিমি ওরা পামিমি দেত পানা হক দেত আপাক্সি কাছে প্লাং নিঙ্কান আসেক পেন সাহিত্যিকি প সক

0: পাঠ যুগুতাই আগবঢ়াইছে গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ হিন্দী বিভাগৰ গৱেষিকা বৰ্ণালী মালাকাৰে। ইয়াত ভাগ লৈছে ভাস্বতী বৰা আৰু ঋতুৰাজ কলিতাই। আজি এয়া শুনক চতুৰ্বিংশ খণ্ড।
1: সুপ্ৰভাত দিদি।
2: সুপ্ৰভাত। অঁ, তোমালোক আহিলা, এতিয়া ধুনীয়াকে বহাচোন। তোমালোকৰ মনত আছেনে যোৱাটি পাঠত আমি কি কি কথা আলোচনা কৰিছিলো?
1: আছে বাইদেউ।
2: তেন্তে কোৱাচোন।
3: পুলিংগ সে স্ত্রীলিঙ্গ বনানে কে নিয়মো কে বারে মে দিদি।
1: অর সুমিত্রানন্দন পঞ্জি কে বারে মে ভি দিদি।
2: হ্যাঁ, পিছলে পাঠ মে পুল্লিঙ্গ সে স্ত্রীলিঙ্গ বনানে কে কুছ নিয়মো কে সাথ সাথ হমনে কবি সুমিত্রানন্দন পঞ্জি কে বারে মে ভি চর্চা কি থি।
1: জি হ্যাঁ দিদি।
2: আর আমি কেটামান শব্দও পাইছিল, মনত আছে নে?
1: আছে বাইদেউ।
2: আচ্ছা, তো ফির বলো তো, ওই কোন সে শব্দ থে?
3: চিতা, মচ্ছর, মছলি,
1: তিতলি, কোয়েল, তোতা।
2: অঁ, এই প্ৰাণীবাচক শব্দকেইটাৰ লিংগ পৰিৱৰ্তন কৰিব হ'লে শব্দকেইটাৰ আগত নৰ অথবা মাদা লগাব লাগে। হিন্দীত কিছুমান এনেকুৱা শব্দ আছে যাৰ ব্যৱহাৰ নিত্য পুংলিংগ বা নিত্য স্ত্ৰীলিংগ ৰূপত কৰা হয়। এনেকুৱা শব্দবোৰ নৰ লগালে পুংলিংগ ৰূপত আৰু মাদা লগালে স্ত্ৰীলিংগ ৰূপত ব্যৱহাৰ হয়। যেনে তোতা, চিতা, মচ্ছৰ, ইয়ে নিত্য পুল্লিংগ শব্দ হে। আব ইন শব্দো কো স্ত্ৰীলিংগ বনাও তো?
3: মাদা তোতা, মাদা চিতা, মাদা মচ্ছৰ।
2: বিলকুল সহি কহা তুমনে। কোয়েল, মছলি, তিতলি, এইকেইটা নিত্য স্ত্ৰীলিংগ শব্দ। ঋতুৰাজ, এই শব্দকেইটা তুমি পুংলিংগ কৰাচোন।
1: নর কোয়েল, নর মছলি, নর তিতলি।
2: হ্যাঁ, লেকিন হিন্দি মে কুছ প্রাণীবাচক শব্দ এসে ভি হ্যাঁ জিনকা প্রয়োগ কেবল স্ত্রীলিঙ্গ মে হোতা হ্যাঁ, উনকা পুল্লিঙ্গ রূপ নেহি বনতা। জেসে সুহাগিন, সত, সতী, পুলিশ। বুঝি পাইসা নহয়?
1: পাইছো বাইদেউ।

0: বাৰু এতিয়া আমি নতুন বাক্য কেইটামান লওঁচোন। হাতী পালনা আসান কাম নহীঁ হে, যাত্ৰা কৰণে কা আনন্দ ही কুছ ঔৰ হে। হমনে জংগল মে কই প্ৰকাৰ কে জীৱ জন্তু দেখে। বাক্যো কো দোহৰাও তো।
1: হাতী পালনা আসান কাম নহীঁ হে।
0: হাতী পালাটো সহজ কাম নহয়।
2: যাত্ৰা কৰণে কা আনন্দ ही কুছ ঔৰ হে,
0: যাত্ৰা কৰাৰ আনন্দই বেলেগ।
1: হমনে জংগল মে কই প্ৰকাৰ কে জীৱ জন্তু দেখে।
0: আমি জংগলত বহুত ধৰণৰ জীৱ জন্তু দেখিলো। আব ইন বাক্যো মে প্ৰয়ুক্ত হাতী, কাম, যাত্ৰা, আনন্দ, জীৱ জন্তু, জংগল ইন শব্দো কে লিংগ বতাও তো।
2: যাত্ৰা শব্দ স্ত্ৰীলিংগ হে।
1: হাতী, আনন্দ, জীৱ জন্তু, জংগল ইয়ে সাৰি শব্দ পুলিংগ হে।
0: বহুত বঢ়িয়া। এই শব্দ কেইটা শুনি তোমালোকৰ কাজিৰঙালৈ মনত পৰা নাইনে বাৰু?
2: জি হা দিদি।
0: তোমালোকে জানানে কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যান অসমৰ গোলাঘাট জিলাত অৱস্থিত?
2: হয় বাইদেউ।
0: বহুত আছে। ইয়াৰ উপৰিও হাতী, মেথুন, সৰপহু, হৰিণ ইত্যাদি এই উদ্যানত পোৱা যায়। শীতকালত বহু কেইবিধ প্ৰব্ৰজনকাৰী চৰাই ইয়াত দেখিবলৈ পোৱা যায়।
2: জি দিদি।
0: বাৰু তোমালোকক হাতৰ এটি সুধোচোন। উচ্ছল কুদ কৰ মন বহলায়ে, ফিৰ ভি সবকি লাতে খায়ে। বোলো তো ইস পহেলি কা উত্তর ক্যা হোগা?
1: কুত্তা।
0: নহীঁ
2: দিদি, ফুটবল।
0: হ্যাঁ, ফুটবল সহি জবাব হে। ঋতুরাজ, তুমি ভাস্বতীক এটা হাতৰ সুধাচোন।
2: জি দিদি। পানি মেরা জীবন, পানি মেরি তকদীর, পানি সে বাহার আয়ে মৃত পরা শরীর।
0: হ্যাঁ, পানি মেরা জীবন, পানি মেরি তকদীর, পানি সে বাহার আয়ে মৃত পড়া শরীর। ভাস্বতী, কোয়াচন হাতরটির উত্তর কি হব?
1: দিদি, ইস পহেলি কা উত্তর হে মছলি।
0: হ্যাঁ, মছলি সহি জবাব হে। ভাস্বতী, আব তুম ঋতুরাজ সে এক পহেলি পুছো তো।
1: গোল গোল চেহরা, পেট সে রিশতা গহরা।
0: ঋতুরাজ, কোয়াচন উত্তরটো কি হব?
2: লড্ডু।
1: নহীঁ, সহি জবাব হে রোটি।
0: হ্যাঁ, বাকি মে পেট সে রোটি কা বহুত হি গহরা রিশতা হোতা হে, হে না?
2: জি দিদি।
0: বাৰু এইবাৰ আমি কবিতা এফাকিকে লওঁচোন। বিস্তৃত নভ কা কোই কোনা, মেৰা না কভি আপনা হোনা, পৰিচয় ইতনা ইতিহাস ইহি, উমৰি কল থি মিট আজ চলি। তোমালোকে মহাদেৱী বৰ্মাৰ নাম শুনিছানে?
2: শুনিছো বাইদেউ।
0: এই কবিতা ফাকি মহাদেৱী বৰ্মাৰ দ্বাৰা ৰচিত।
2: বাইদেউ, মহাদেৱী বৰ্মাৰ কবিতাবোৰত হেনো দুখ আৰু বেদনাৰ প্ৰাধান্য বেছি?
0: হাঁ, তুমনে সহি কহা। হিন্দী সাহিত্য মে আপনে কাব্য মে বিরহ ও বেদনা কো চিত্রিত করনে ওয়ালো মে মহাদেবী বর্মা জি অগ্রণী হ্যাঁ। মহাদেবী বর্মায় নিজর কবিতাবুরত অজ্ঞাত প্রিয়তমর প্রতি প্রণয় নিবেদন করেছে, কিন্তু তেওঁৰ প্রণয় হল দুঃখ প্রধান। ওয়ে প্রিয় সে মিলন কি কামনা নহি করতি, ওয়ে কহতি হে মিলন কা মত নাম লো, মে বিরহ মে চির হুঁ।
1: বাইদো, কবি মহাদেৱী বৰ্মাৰ বিষয়ে আমাক আৰু অকণমান ক'বনে?
0: মহাদেৱী বৰ্মাৰ জন্ম 1907 চনত উত্তৰ প্ৰদেশত হৈছিল। প্ৰাৰম্ভিক শিক্ষা গ্ৰহণ তেওঁ ঘৰতেই কৰিছিলে। ইছকে বাদ সন 1933 মে ইহনে দৰ্শন শাস্ত্ৰ মে এম এ কি পৰীক্ষা উত্তীৰ্ণ কি থি।
2: বাইদেউ, কবি মহাদেৱী বৰ্মাই কি ভাষাত কবিতা ৰচনা কৰিছিলে?
0: পেহলে তো ব্ৰজ ভাষা মে কবিতা লিখতি থি, বাদ মে খড়ি বোলি মে লিখনে লগি। মহাদেৱী বৰ্মা জি এক কুশল চিত্রকার ভি থি, জিসকা আভাস ইনকি কবিতাও মে প্রায় মিলা করতা হে।
1: বাইদো, আমি লওয়া কবি মহাদেৱী বৰ্মাৰ কবিতা ফাকির অর্থটো আমাক বুঝাই কবনে?
0: এই কবিতা ফাকি মে নির্ভরি দুঃখ কি বদলি শীর্ষক কবিতাটোৰ পৰা লোৱা হৈছে। এই কবিতাটোত কবিয়ে নিজৰ জীৱনটোৰ তুলনা মেঘৰ লগত কৰিছে। মহাদেৱী বৰ্মাই কয় যে মেঘ আকাশতেই থাকে, তথাপিতো আকাশৰ কোনো এটা কোণে তাৰ নিজৰ নহয়। ৱাহ আসমান কে এক কোণে সে দুসৰে কোণে কি ওৰ ভটকতি হুই গুজৰতি হে, উসকা একমাত্ৰ পৰিচয় ইতনা হি হে কি ৱাহ উমৰ ঘুমৰ কৰ আই থি ঔৰ দেখতে হি দেখতে মিট গৈ। বুজি পাইছানে?
2: পাইছো বাইদেউ।
0: ঠিক এইদৰে কবিয়ে কয় যে এই সংসাৰৰ কোনো এটা কোণে তেওঁৰ নিজৰ নহয়। তেওঁৰ ইতিহাস ইমানে যে

মৃণাল কুমার চৌধুরী রচিত বৃন্দকান্তি শুনিলে। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। কিন্তু পাছতে বাতৰি শুনিবলৈ পাব।

শ্রোতাকুলে মানপরে টুটুমণি দত্তর কণ্ঠরাধনি গীত শুনিলে। গীতকেটি কল্পনা সভ্য সংকলনটির লওয়া হল। এ আকাশবাণী গুয়াহাটির মহাবাহু পূবালীর সুর অনুষ্ঠানত এটি শুনক হনেশ্বর রেহাং আর সংগীতবৃন্দর কণ্ঠত কার্বি গীত।

0: পূবালীর সুর অনুষ্ঠানত শ্রোতাসকলে ইমান পড়ে হনেশ্বর রেহাং আর সংগীবৃন্দর কণ্ঠত কার্বি গীত শুনিলে।
1: তোর লড়াটুক এটা বহুত সুস্থ দেখা গৈছে।
2: হয়, সঠিক চিকিৎসায় সকলো সলনি করে দিলে।
1: পিছে এনে যত্ন কত পালি?
2: গুয়াহাটি ভেটাপাড়ার হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠানত।
1: ও, তাত পিছে শিশুর বাবেহে সুবিধা আছে নাকি?
2: নহয়ও, শিশুর স্বাস্থ্য শিবির, পুষ্টি সম্পর্কীয় সজাগতা আর সকলো বয়সের লোকর বাবে বিশেষ স্বাস্থ্য সেবা উপলব্ধ।
1: ও, সঁচাকৈ বৰ ভাল কথা,
2: কারণ সকলোৰে বাবে সুস্থ স্বাস্থ্যবান ভবিষ্যৎ অতি প্রয়োজন।
3: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান, ভেটাপাড়া, গুয়াহাটি।
0: আকাশবাণী গুৱাহাটীৰ আঞ্চলিক বাতৰি বিভাগৰ দৃষ্টিপাত অনুষ্ঠানত আজি নিশা 8:02 শুনিবলৈ পাব নতুন চৰকাৰৰ অগ্ৰাধিকাৰ শীৰ্ষক এটি আলোচনা। আলোচনাত অংশগ্ৰহণ কৰিব বিজেপিৰ মুখপাত্ৰ ৰঞ্জীৱ কুমাৰ শৰ্মা আৰু জ্যেষ্ঠ সাংবাদিক ৰঞ্জন লাল শৰ্মাই। আগ ধৰিব অৰুণিমা গোস্বামী আৰু অৰূপ কুমাৰ শৰ্মাই। অনুষ্ঠানটিৰ প্ৰযোজনা আকাশবাণী গুৱাহাটীৰ আঞ্চলিক বাতৰি বিভাগৰ। শুনিবলৈ নাপাহৰিব আজি নিশা 8:02 দৃষ্টিপাত অনুষ্ঠানটি। শ্রোতা, অনুষ্ঠান শুনিছে আকাশবাণী গুৱাহাটীর মহাবাহৰ পৰা। নিবেদন কৰা হৈছে আধুনিক গীতৰ অনুষ্ঠান। আজিৰ অনুষ্ঠানত শুনক সুনীল দেৱৰ কণ্ঠৰ গীত। শিল্পীয়ে গাবলৈ লোৱা প্ৰথম গীতৰ কথা অমিত চৰকাৰৰ।

0: ভূটান, নেপাল আর বাংলাদেশ, তিনিখন বৃহৎ দেশ, উত্তরবঙ্গ আর উত্তর বিহার। এই বিশাল একটা ভূখণ্ড যত প্রায় আপনার 50 কোটিক অধিক মানুষ বসবাস করে, মানে আপনার ফুড ইন্ডাস্ট্রি হোক বা অন্যান্য ইন্ডাস্ট্রি একটা নার্ভ নার্ভ মানে একটা কেন্দ্র হব পারে। গতি মানে ভাবো যে সেইটু মুখ্যমন্ত্রী করবলে গৈ আছে, আর সেইকারণে তখেতে ডাভোস গৈছিলেন, ডাভোসত তখেতে সেই কথাটুকু প্রেজেন্ট করেছে, আমি ডিমান্ড জোর জানো, আর আমার যেখানে কৈছে মুখপাত্র হিসাবে আমি তেওঁৰ যেখানে ফিডব্যাক পাইছো। তো মই ভাবো যে অনাগত দিন আমার কারণে সচাকে সোনালি দিন হব, আর আমি সকলো আমার বয়সের যেখানে মানুষ আছো, আমার জেনারেশন তো ভাগ্যবান যে আমি একটা সন্ত্রাসময় পরিবেশের পড়া হোক, আমি ছাত্র অবস্থাত সন্ত্রাস দেখা পাইছো, আলফা দেখা পাইছো, ধেমাজির বোমা বিস্ফোরণ দেখা পাইছো, গুয়াহাটির সিরিয়াল ব্লাস্ট দেখা পাইছো, তারপর আজি আমি সেমিকন্ডাক্টর দেখি আছো। গতি এইটা যে উত্তরণ, এই উত্তরণ তো একটা মানে সাংঘাতিক ধরনের প্রগতির রূপ লোব বলে মানে বিশ্বাস করো।
1: ঠিক আর শর্মা রঞ্জনলাল শর্মা ডাঙরিয়া তখেতে কেবাটাও কথা আমার খুব আশা ব্যঞ্জক কথা কিছু কইছে যে হয়তো হয়
2: যেখানে কথা আছে এখানে মানে সই গেছো অলরেডি, কারণ মানে কইস যে আমার যে সেমিকন্ডাক্টর গোটাই কথাটে সেমিকন্ডাক্টর, আর ইতিমধ্যে মানে দুটা নতুন কথা শুনিল যে তাতোক ডর ইন্ডাস্ট্রি দুটা হব লাগবে উদ্যোগ গেলে উদ্যোগ ক্ষেত্রের উত্তরণে অর্থনৈতিক রূপরেখাটে সলনি করে দেবে, এই একটা নিশ্চয় আশার কথা, আর আমি সেইটা আশা করো। লগতে মই পূর্বর যেখানে কথা উল্লেখ করেছো যে প্রায়োরিটি বেসিস ভিত্তিক অগ্রাধিকার ভিত্তিক সরকার নিশ্চয় কিছু পদক্ষেপ লব, কারণ আগর কথাখিন ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীগী একটা কথা উল্লেখ করেছিল যে উদ্বোধনের বয়স ইয়ার সময় আরম্ভ হয়েছে হব এটা। গতি আমি আশা করি যে নতুন সরকারখনে উত্তরণের স্বার্থে জাতি মাতি মানুষের স্বার্থত অগ্রাধিকার ভিত্তিক কিছু নীতি আঁচনি লোক, যার সুফল এই বৃহৎ মানুষখিনি, আমার জনগোষ্ঠীয় মানুষ বহুত আছে, আমার প্রায় প্রতি জেলাতে জনগোষ্ঠীয় মানুষ আছে, আমি কার্বি ভূমি, ডিমাসা ভূমি, বড়োভূমি, মিচিং ভূমি, এই গোটেই মানুষখিনির উপরে আমার যে মূলসূতির মানুষ, এই গোটেখিনি মানুষের স্বার্থত নিঃসন্দেহে আহিবলগীয়া সরকারখানে পদক্ষেপ লব, আর সেই আশা আমার আছে থাকিব। আর আমি ভাবো কারণ ইমান বৃহৎ একটা মানে ম্যান্ডেট পাইছে এই সরকারখানে, গতি স্বাভাবিকতে এই সরকারখানে দায়বদ্ধতা আরও বাড়িছে, দায়িত্ব বাড়িছে, রেসপন্সিবিলিটি বাড়িছে। মই আশা করি সরকারখানে সরকারখানের আহিবলগীয়া সরকারখানের মানুষে নিশ্চয় নিরাশ নহব।
3: এইখিনিতে মই আসলে কব লাগবে যে অনুপ্রবেশ একটা ডাঙর সমস্যা রূপে হয়েছে, এই সমস্যা সমাধানের কারণে সরকারে যদি সীমান্ত অঞ্চল সিল করব নয় বা বন্ধ করব নয় সফল হব নয়, এই ক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ
1: করবেন,
3: বহুখিনি অংশ উন্মুক্ত হয়ে আছে, আকৌ এপিনে চুক্তি যদি ষষ্ঠ দফা অনুপ্রবেশের বন্ধ করার দিকের পর দফা অতি গুরুত্বপূর্ণ, এই রূপায়ণ করলে কি
0: মানে সব বাংলাদেশ সীমান্ত সিলর যে কথা, বাংলাদেশ সীমান্ত আমার পশ্চিমবঙ্গ, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা একইখান রাজ্য সামরি আছে, আর আটাইতক দীঘল যে সীমান্ত সেই সীমান্ততো আছে আপনার পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গত আপনাদের জানে তাত ল্যান্ড এলোকেশন লৈ পেলা প্রবলেম হয়েছিল, বর্ডার ফেন্সিংয়ের কামটো বিএসএফে মনিটরিং করে, গোটাই এক্সিকিউশন করে, এক্সিকিউশনের দায়িত্ব তো বর্ডার রোডস অর্গানাইজেশন আর বিএসএফর, কিন্তু বিএসএফক মাটি হ্যান্ডওভার করা নাছিল। ভারতীয় জনতা পার্টিয়ে তাত অ্যাবসলিউট মেজরিটি পয়ার লগে লগে আমার দলের সর্বোচ্চ নেতা আজি যে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ লৈছে শুভেন্দু অধিকারী, একটা কথা ঘোষণা করেছিল যে আমার সরকারের প্রথমটো ক্যাবিনেটতে আমি একটা ডিসিশন লম, সেই ডিসিশনটা হল যে বিএসএফক মাটি হ্যান্ডওভার করা। তো বিএসএফক যেটা পশ্চিমবঙ্গের মাটি হ্যান্ডওভার হব, পশ্চিমবঙ্গ ফেন্সিং হব। তো পশ্চিমবঙ্গের একটা দুটা মেজর মানে ভূমিরে সংলগ্ন বাংলাদেশ বর্ডার সম্পূর্ণ ফেন্সিং, কুশিয়ারা নদী, করিমগঞ্জর আর আমার ব্রহ্মপুত্র, এই দুটা পার্টত নদীর যেখানে মাটি সেই মাটিখিনি ফেন্সিং নয়, প্রায় 45 কিলোমিটার এরিয়া আছে যত ফেন্সিং করবা হওয়া নাই, আর তাত একটা হাইটেক সিস্টেমত সেইখিনি জায়গা মানে শিল্ড করার কারণে একটা পরিকল্পনা করেছিল সরকারে, কিন্তু সেই বস্তুটো বিভিন্ন কারণত সম্ভব হয়ে উঠা নাই, এইটো মানে ফাইন্যান্সিয়াল কারণ নহয় বা পলিটিক্যাল কারণ নয়, এই কারণটো টেকনিক্যাল, মানে আমাক যেখিনি টেকনিক্যাল সাপোর্ট মানে এরিয়েল টেকনিক্যাল সাপোর্ট সেই জায়গাটোত লাগে, ইন্টারন্যাশনাল বর্ডার বাংলাদেশের লগত হওয়ার কারণে বাংলাদেশেরও কিছু পারমিশন লাগে, সেইবিলাকত কিছু খামখেয়ালি মাজতে ইউনিশর সরকারের সময়ত আমার দেশের রিলেশন বেয়া হয়ে গেছিল ইত্যাদি ইত্যাদি কারণত সেইখিনি সম্ভব হয়ে উঠা নাই। 45-50 কিলোমিটার যে বাকি আছে কুশিয়ারা নদী, করিমগঞ্জর আর ব্রহ্মপুত্রর উপর, মানে তাত বিওপির নাম্বারসটা বড়াইছে বিএসএফে, আর বর্ডারত যে আপনার নেভিগেশন সিস্টেমটা মানে